বল নাম্বার 7 নম্বর 7 পরিবারের কাছে নম্বর নাম্বার 7 নম্বর মতো সাবা মরিসে নাকি তার প্রতি মেসেজ প্রবলেমস না না সরদ না আর কিছু কে ব্যাপারে সব পিড়ি নাম্বার 1 নাম্বার 10 এর দিকে